ছন্দ বলে তো পেটি ঝুঁকে ছন্দ কুলে ছুপাতো ছন্দ কুলে ছুপাতো আজি ছিলকো ছিলাকো আজি হ্যাঁ ঘসকো ঘসাতো আজি ছিলকো ছিলাকো আজি হ্যাঁ ঘসকো।